সিঙ্গাটি হেলথ কেয়ার এন্ড ডায়াগনোস্টিক সেন্টার প্রাণী বিঘু চার সিঙ্গাটি লামাবগর জানি বাটোকু দায়াপত্তি সম্পর্ক নম্বর 9767 39 57 22।